0: Ni hak wi kesi mo tau kena ula yo gift da ka World Cup football. Ti ula kemen ha du kata kata hak wi kesi wi lia ka ha ki porlong. Kerja apa dia ke menua kata ke bol ke hap no hapung. Pada kata ke pung ke, long, ke don shibun bagi krokodil. Dia uku pau lah sosi haduk kata kata ulaong. Menu balaban shim ya kata ke bol. Ada don balaban lit shim ya kata ke bol ma. Unsa ai ke kusnam. Dia hang ta kensan kensan wai beri uku kenti. Hang ta pung ushim wud wud kata ke umi na wud wud nang ta na pung. Te utau ku pau ong mo ko bang la kular ngan ai ye pi ya kede khusnam pa de utau bri u ong em ngam ku khusnam tang ba nga shu ku wa ngin ya ap sai ko ni ku juba na ye parlok menta I bala don online. Okay, hello
1: hello gong
0: hello manu ita
1: ya sa nong patau
0: manu ita iker teng kum no na nong patau
1: nang
0: กองเทย
1: กองแ
0: ฮ่เออกองแฮ่น้องๆปะทาวมะ
1: เออ
0: ย
1: ากกว่าติดจังจิกลีแต่คําปัดยาส
0: งงโอ้ล่ะดังองมันตามันตาชัวบังันชิมยากะคอลกะจองพิงล่ะองเนี่ยกะจุเอ้ยซอรี่ยากะจิงลีงล่ะองบ่ตาวคณะอูยอกิฟต์ดะกะบอลเตะกะบอลกะเวิลด์คัพฟุตบอลกะตัวมะติอุลากะแมนฮดูกะตากะตาอุลาอูยะเลกายเกนมัดคีปาร์ล็อกกะจาปะเดกะมโนกะตากะบอลกะฮามโนฮากะตากะปุงบัดกะตากะปุงฮาปอกะตากะปุงดอนชิบูนบากีครอคอไดล์ติมโนบันนวดบันลิชิมอดอนชิบูนครอคอไดล์ลังตาฮาปุงมโนบันนวดบันลิชิมยาตากะบอลติอุกปาวลาสงซีติอุองลาดอนมโนบาลาบันชิมยาตากะบอลอุนซายคุสนามติฮากะตากะปัวร์กันซันกันซันอุเวบริวลากันทีฮังตาฮาปุงอุลาชิมยาตากะบอลวดๆบออุลามีนอนังตานาปุงติอุตาอุกปาคุมบาลาคุลารุองันไอคุสนามปะเดอุตาอุบริวองเอมงามกวาคุสนามตังบางาชูกวาเตฟิลาบันจูบามะพี่อุกวาอยู่
1: Ukuah
0: kita kebual. Ukuah ya kata kebual, Simon.
1: Oh.
0: Okay, te utau beri ukuah ya kata kebual deh.
1: Cuba madai
0: kan? Okay, biang bed. Kenu kecuba rongi periang ha kefan unlimited wah. Tuh ngan buat no nak ni kecuba kejong pi mau uang ba. Ukuah ya kebual mah. Okay, tau aku beli sibun kong he. Ingin saya pergi anda lakukan kini ke program kadei ni kalat kecuba kejong pi mah. Okay, tau. Aku boleh sibun?
1: Aku boleh.
0: Alright, bye-bye. Okay, tu parlok dah ngai sahabat ni. Haka Aka Jivani FM Jong P. Yes, ngin ngap biang ki jing ruai. Ngan sashim biang sakat tu kadai teli ki phone calls.
2: यार सच बताऊं अभी तो गर्मियां शुरू हुई है और साथ साथ हजार रुपए का बिजली बिल भी आने लगा वाइफ कब से बोल रही है सोलर पैनल लगवाने के लिए बोलती है सरकार सब्सिडी भी दे रही है मैंने जिनको पूछा सबका बिजली बिल जीरो आ रहा है इस बार तो लगवा ही देता हूँ जब बिजली मुफ्त मिलती है तो ले क्यों नहीं रहे भाई आप भी लगवा ही दो पीएम सूर्य घर मुफ्त बिजली योजना जुड़ने के लिए रजिस्टर करें pmsuryaghar.gov.in